গঙ্গোপাল সামুনি কৃষ্মশান ভূমি লে যাই যায়গি ক্রিমিশন টুমরো আট থ্রি পি এম সেত খোয়াজে থ্রোদ দুসমে বারেন সালকে ফিফটি টু ইয়ার ওল্ড কে শ্রী বিনোদ আঙ্গুচিয়া যে সুন্দর সে জাদা জানে জাতে থেকে মৃত্যু হো গই হ্যাঁ অর্থে কল দিনকে সাড়ে গ্যারহ বজে উনকে ভাই আত্মানন্দ আঙ্গুচিয়াকে ঘর সেত খোয়াজে থ্রোদ দুসে উঠাকর বুসো কি শ্মশান ভূমি লে যাই যায়গি ক্রিমিশন টুমরো অ্যাট ইলেভেন থার্টি এ এম সিতে বালিসং রোজবেল মে ছিহত্তর সাল কি সেভেন্টি সিক্স ইয়ার ওল্ড কি শ্রীমতী বসন্তী দেবী নিতুরিয়া পেডাশ নাম দুঃখী ওর যো বসন্তী সে জাদা জানি জাতি থি কি মৃত্যু হো গই হ্যাঁ অর্থে কল দিনকে গ্যারহ বজে উনকে বেটে রাজেশ নিতুরিয়াকে ঘর সিতে বালিসং রোজবেল সে উঠাকর মাকিশানি রোজবেল কি শ্মশান ভূমি লে যাই যায়গি ক্রিমিশন টুমরো অ্যাট ইলেভেন এ এম কালী লেন বম্বু মে সতহত্তর সালকে সেভেন্টি সেভেন ইয়ার ওল্ড কে শ্রী লক্ষ্মী নারায়ণ আলহোদর যো দেবদাস সে জাদা জানে জাতে থে কি মৃত্যু হো গই হ্যাঁ অর্থে কল সপহর বাদকে সাড়ে তিন বজে উনকে বেটে প্রবেশ আলহোদর কে ঘর কালী লেন বম্বু সে উঠাকর মোতাই স্যাঁপিয়া বম্বু কি শ্মশান ভূমি লে যাই যায়গি ক্রিমিশন টুমরো অ্যাট থ্রি থার্টি পি এম ব্রাঞ্চ রোড হোসনোয়া মে পচাসি সালকে এইটি ফাইভ ইয়ার ওল্ড কে শ্রী মণিকচন্দ জিংঘই যো মণিক সে জাদা জানে জাতে থে কি মৃত্যু হো গই হ্যাঁ অর্থে কল দিনকে এক বজে উনকে বেটে খিমরাজ জিংঘরি কে ঘর ব্রাঞ্চ রোড হোসনোয়া সে উঠাকর হোসনোয়া কি শ্মশান ভূমি লে যাই যায়গি ক্রিমিশন টুমরো অ্যাট ওয়ান পি এম স্কুল লেন লাভিনিয়া স্যাঁপিয়া মে বয়াসি সালকে এইটি টু ইয়ার ওল্ড কে শ্রী হরিদত্ত রামবরণ যো গুরুজি সে জাদা জানে জাতে থে কি মৃত্যু হো গই হ্যাঁ অর্থে কল দিনকে গ্যারহ বজে উনকি বেটি বিমলা রামবরণ কে ঘর স্কুল লেন লাভিনিয়া স্যাঁপিয়া সে উঠাকর স্যাকোস্তাও স্যাঁপিয়া কি শ্মশান ভূমি লে যাই যায়গি ক্রিমিশন টুমরো অ্যাট ইলেভেন এ এম শোক মে ডুবে হুয়ে লোকের প্রতি আমার গহরি হমদর্দি হ্যাঁ